0: तैयार हो जा। सुन वालो, उजाला ला रहे हैं उजाला ब्रासा मेला फेस्ट इंडोर समर एडिशन डेन हाग में। फूड, म्यूजिक, डांस, शॉप, मार्केट, कल्चर, फैमिली एंटरटेनमेंट, टेस्ट, बॉलीवुड फाइव्स एंड बीट्स। तू तैयार हो जा और जल्दी से अपन टिकट खरीद ले। ब्रासा फेस्ट जादादाग 29 en zondag 30 augustus. GIA Event Center Den Haag mee. Get your early bird tickets now via brasafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festivalwebsite brasafest.nl. Brasafest, powered by utix.nl en Ujala Radio. Brasafest.nl. Be there, feel the fire. अरे, सुन, वाक्टिकर, हाँ, जली ब्रासा फेस्ट, यस, फाज 1 इज volledig uitverkocht, sold out, haha, हम बोल रहे थे तो से toch, heb jij nog geen tickets, dan is dit je kans om de early bird tickets in fase 2, mooi seizoen, in fase 2, te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog, toe jaldi kermousi, jali ghume, jali ब्रासा फेस्ट, हाँ, 100 jali ब्रासा फेस्ट, bestel nu via www.brasafest.nl. Guru's Roti, de smaak van Suriname, gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en roti gerechten. Maar ook onze heerlijke nasi bami chowmin en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara bakabana telo saté sauto samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 's morgens tot 9:00 avonds, zaterdag en zondag vanaf 's middags 3:00 tot 9:00 avonds, of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
0: 4 juli, we

या अगला गनवा हैगा कि जन्म जन्म का साथ है तुम्हारा हमारा ना था, मार संजय जो था ये तरह अलग फैशन फॉर हमारे नतीलक तनी ब्रोकन हार्ट होगी गनवा कि जन्म जन्म का साथ था हमारा तुम्हारा था या जन्म जन्म का साथ था हमारा तुम्हारा याद आना दबाई खुशखाई तो तब छुट्टी छुट्टा हो गया Oezala Radio Kavragam, Coffee Chai, middagshow Shuru Hogia. En ik wacht natuurlijk op die man die mij laat wachten. Handenike haar regen. De Heidlands is al verteld aan jullie. Aatske Samachar, Hamnaafse Batadi. Oor Samachar, oor onderwerpen. Maar dat bespreek ik natuurlijk met Anand Chandrika Singh. Jikerda hai. Mijn hart verlangt ernaar. Echt waar? Waarnaar? Toen zou je zeggen, waarnaar verlangt mijn hart? Tenu kool bijthava jikarda. Ook een middel hè, dat mijn hart verlangt ernaar. Ik verlang ernaar om je dicht naast me te laten zitten. Jikarda, tenu kool bijthava jikarda.

0: फिर के भी हाय बॉय देखले ऐसन बेटवन भी रहेगा
1: ऐसन बेटवन भी रहे ए पैसा खा दी माई के डिफरेंस में धर दी
0: हां तीन बरिस और पैसा नहीं खन तक दौसन तो यूरोप आई से तीन बरिस में
1: डर
0: तक दौसन तर यार
1: या
0: एंड न्यू खाती 2 यार एंड 4 मंथ द गफंगनेस इन मोई भल तो
1: या शेकन मोई भल
0: किसी मोई
1: या किसी मोई किस
0: मयवा मयवा मर गए आदमीया दिस दिस सो हदर दिस इज आंख खेफा है नहीं मांग नेक्स्ट है
1: या
0: कि मर गए बा सेल्फिया सेल्फिया मर गया नहीं ना तक
1: मैं कैसे जानी द ओवरहेड फन ए कुछ गड़बड़ है
0: पाइगे यार पाइगे कहूं से मैं एक लड़का ना रहा चलो इट वाज अडॉप्सी मदर तो दिस देख ले यही बतिया हम बोलीला ओवर नाम वाली लड़का है को
1: ओवर नाम
0: एको अडॉप्सी
1: ओके ओके ओके
0: या तो
1: या बहुत दुख की बात है मैं सुन हम एल्क दाग लेसिक न्यूज है कभी कभी हम भी पढ़ी ला कुछ तो हमारे तो बतिया भी याद आ जाए अन यार खली दे हैप्पी से फन सुन ई सोमर बहुत कड़ा सोमर ही गा तो वट हेट इन इटालिया इज इट फ्रॉम मॉर्गन कोड रोड तू जाने गा
0: बहुत बहुत फरफेलन है चलो हम बोली भी शुरू से हम लोग बोली कि ना जाइए ऑफ वैकेंसी
1: या
0: ना जाने कहाँ पे तू आ जाइए कितना हेड बा कौन बॉस ब्रांड है बेहतर नीदरलैंड में चुपचाप रहू और फकांसी जब बीत जाएगा सोमर मांद बीत जाएगा तब जाइए
1: तब जाइए
0: थैंक यू वेल फॉर योर कॉफी वक्त
1: ना तू अब सुना कैसे तू पिए तो कैसे हमारे जाना की कॉफी लेकर बने कि ना तो आज खाती कॉफी चाय मेरा शो में सुन वाला आप सुन रहे उजाला रेडियो के जरिए we gaan nu even luisteren naar Anand zijn slurpgeluid.
0: Ah, je wacht hier, wacht hier, Lloyd.
1: Hé, hey, maar deze was lekker. Wel misselijk. Deze was echt misselijk. Deze was echt misselijk. Maar toen openbaar met ICB Pizza kreeg je. Als je naar het strand gaat of zo wat dan ook.
0: Koike kardjak, ga je liever die Lloyd. In Australië is hij bolletto. Koike
1: kardjak, ga je liever die.
0: Nee. In openbaar moet je wel een beetje fatsoensnormen hanteren, Lloyd.
1: Ja, maar.
0: Kijk, ik vind het lekker om bijvoorbeeld te boeren. Een boertje laten.
1: Waar iedereen erbij zit.
0: Nee, dus dat is het probleem. Maar ik hou wel van boeren, lekker hard boeren. Ongegeneerd boeren.
1: Hey.
0: Alleen het probleem is, als je bij mensen zit...
1: Kan je dat niet?
0: Dan moet je dat ding een beetje stiekem doen. Toch? Na mooie lege jaren.
1: Ja.
0: Dat boeren ook een niveau was slecht. Hoor, ja. Het boerniveau wordt slecht.
1: Toen hebben we samen roze bijtje. Bijna roze.
0: Of hier in de studio. Lloyd, wacht.
1: Maar kan je toen naar boeren kunnen leggen samen?
0: Nee, jaar. Fatsoenlijk had niet wat hij toch? John and me. Zo, in gezelschap ga ik dat niet doen. Maar eigenlijk vind ik het wel lekker.
1: Ai boy, echt serieus.
0: Maar zo, die Georgina trouwens van Ronaldo. Hè, Lloyd,
1: ja.
0: Die heeft een Netflix-serie ook. Hè? Dus toen ik een documentaire taxeke Netflix speel, dat zie je er. En ze hebben inderdaad ook een paar kinderen samen. En draagmoeders, et cetera. Dus toen mag je... Toen echt geïnteresseerd hoe je Ronaldo of in Georgina dat te takelen je.
1: Dan gaan we Ronaldo ke takelen, maar mijn Georgina ke takelen toch?
0: Ham janila. Ook een inhoud te takelen toch? Inhoud.
1: Ja, natuurlijk kijken we naar de inhoud. Maar sap ouderd ke, admi ke inhoud jij takelen ke, voordat je met die persoon een relatie aangaat of wat dan ook. Bahire ke, dekhal ja, dat is niks.
0: Uchikni bahire zeba, roep rang pe marta jaye.
1: Ja.
0: Sadiyo se.
1: Ja.
0: समाने ना रूप रंग पे ना मरिए लोइत
1: ना ना ना एक कबून ना
0: ना एको औरत रोंस देख बनमासी अच्छा अम्स्टर्डम के बनमासी लोइत
1: या
0: अम्स्टर्डम में भी बनमासी होएगा मोहल्लक ये औरतिया देखी का करिस बा अच्छा लोइत
1: ये
0: औरतिया गैल है अपन फॉरसेकिंग लगे
1: या
0: गैल है 100,000 यूरो क्लेम करिस बा
1: वो अम्स्टर्डम में रहे औरतिया
0: हां अम्स्टर्डम और कहां पे अम्स्टर्डम में सब बदमाश के होएगा
1: ja.
0: Hoe geil is 100.000 euro, 97.000 en half.
1: Ja. Ja.
0: Net 100.000 zijn niet, hebben niet kijken.
1: Ja.
0: Precies, ook niet zo. Hoe geil is claim karis, apen verzekering leggen.
1: Hoe kijken?
0: Kijk, hemaar sab chori hoi ge gana.
1: Arre?
0: Sab sona ona, joan hemaar raha, sab chori hoi ge.
1: Is zeker kono, bakda raha?
0: हम ना लिखा ले
1: मैला जाने तो मैला जाने बकड़ा रहा कि
0: पता ना है
1: कौन जात रहा है
0: स्पेकुलेर वो किन स्पेकुलेर मा तो फर्सीकर हुआ फर्सीकर इस मास्का पे हुआ
1: या
0: दी फर्ट्राउड दैट नहीं तो दी देखन है ऐसा घर में रहेगा होंदत दौसंत के बोले सोना चोरी हो गया बा तख्त दौसंत
1: गरीब गरीब घर दिखा हैगा
0: अख्तिन दौसंत कैश खेल्ड ई कौन तमाशा बा
1: तन
0: एस्ट में नीट फॉरसेकर्ड फॉर ऑल दी डिंगे लॉय
1: नहीं.
0: Als je niet extra verzekerd bent, en die extra verzekering kost echt heel veel geld.
1: Heel veel geld,
0: kan
1: ja.
0: ik je zeggen. Dus de meeste mensen hebben gewoon een soort standaardverzekering.
1: Ja.
0: Maar toen zijn ze erachter gekomen dat die vrouw de boel aan het flesje was. Dus ja. Hè, de orgele kwam ze. Trouwens, Admija Jaiga soms, Lloyd. Buitenland.
1: Huh?
0: De Kujala, zo je ze manke.
1: Ja.
0: Dan le ego brella, zo je.
1: Ja.
0: Dan kun je dat claimen, toch?
1: Ja.
0: Van hamar ego brella, zo je. Maar weet je dat mensen veel meer claimen?
1: Oh ja?
0: Ja.
1: Oh,
0: dus dan claimen ze niet die bril alleen. Ze hebben een soort van bril. Wat claim je? Dan zou ik ook iets anders claimen. En mijn buideltas wel ook claimen.
1: Oh, buideltas wel met inhoud, Rabi.
0: Aha, toch? Dus mensen claimen meer dan ze daadwerkelijk kwijt zijn geraakt.
1: Maar verzekeringen uitkerkeren, ze zijn toch niet dom?
0: Nou ja, ze vermoeden soms wel, denk ik, van hey, Kushna Kloppenwega, daarmee kala. Hè?
1: Ja.
0: Maar als je het een beetje kunt onderbouwen, dan gaan ze misschien er wel in mee, hoor.
1: Ja?
0: Maar als je dat elke keer uithaalt, dat trucje, dan gaan ze ook op een gegeven moment zeggen van hey, Kushna Kloppenwega.
1: Oh, ik had in hem ook de hele premie voor die verzekeringen.
0: Natuurlijk, door de schoemelaars.
1: Door de schoemelaars, nou ja.
0: Ja. Trouwens, de heer schoemelaars zei dat John Otto met schade hoor je geluid.
1: Ja.
0: Dan eigen schuld, dan rijden ze ermee rond. En dan op een gegeven moment komt er een andere aanrijding. Dan kunnen ze claimen, maar dan claimen ze ook die oude schade. Maar ze denken dat die verzekeraars gek zijn, toch?
1: Ja.
0: Dan, je gaat door bij elkaar, dan gaat die verzekeraar iemand sturen,
1: ja.
0: Toch? Ik wil expert op het heiga. En hoe dik lega, Jurte?
1: Die
0: Purana is in Hawaii.
1: Ja.
0: Dus zo'n nevalo, na je je sabbatmaatje
1: met je.
0: Liever toe kamker, kaske, hè? और अपन पैसा कमा ले मैं इस सब चीज में ना जाइए
1: hey, मैं हम देखिए काबिले अलमीरा में भी कुछ होएगा तू अमस्टरडम के बारे में निंद्रा करे मैं अलमीरा में भी कुछ होएगा
0: अरे अलमीरा बड़का शहर है यार
1: वहां पे एगो पार्टी हैगा FVD एगो बेसिक स्कूल शुरू करेगा दी स्कूल हेट रेनेसांस स्कूल एंड द FVD इज नीट एन पार्टी वा ये एक्चुअली कॉम्स वा विल स्टेम उस सब काबिले उस सब के सोचे के तरीका ऑलस इज अंडर्स है.
0: Ik vind ze extreem rechts.
1: Zeker.
0: En zo komen ze op mij over. En ja. Volgens mij verdienen ze dat predicaat ook. En zijn ze er ook trots op. Want ook als je kijkt naar welke leden ze hebben. Partijleden, et cetera. Toch? Ook in de top of semi-top. Als je ziet wat hun achtergrond is. Wat ze allemaal hebben gedaan. Uit welke hoek ze komen. En wat ze allemaal roepen.
1: Thierry Baudet was de oprichter. Is de oprichter?
0: Ja, voor mij is het gewoon een extreem rechtse partij.
1: Maar hoe kan je dan als partij
0: omdat zijn... Omdat je Nederland rechten hebt, Lloyd.
1: In Nederland mag
0: iedereen bijna een school beginnen.
1: Ja.
0: Ook
1: met zulke gedachten?
0: Zelfs met dit soort gedachten. Wat helemaal niet strookt met wat we in Nederland zouden willen.
1: Hoe per se subsidie milieu?
0: Alles wordt betaald. Dus door Paiswa wordt tegen jou gebruikt nu.
1: Het is toch raar.
0: Toe paisa dele or tore paiswa ke leke Lloyd. Gaan ze een school beginnen en gaan ze leren van Lloyd moet het land uit.
1: Maar dan een basisschool, de Larkons is suru mee, hè, krijg je maar gift.
0: Nou ja, je wordt een gebrainwashed, toch?
1: Je wordt gebrainwashed, ja. Nou ja.
0: Het is gewoon propaganda, Lloyd.
1: Hanto Almere met Nadja. Abha me Almere Nadja bere.
0: Nou, bood grapsaar. Toen na je. Vol is vol. Almere is vol. Je bent niet welkom, Lloyd. Vol is vol. Eigen volk eerst. ik woon lang genoeg in Almere.
1: Ja.
0: Almeerder.
1: Ja.
0: Dus eigen volk eerst. Lloyd,
1: eigen
0: je bent niet welkom
1: eerst.
0: In Almere.
1: Niet meer welkom. Almere is helemaal vol. Hè? Is de...
0: Chockvol.
1: Is de derde,
0: ik kom vierkante meter naar buiten.
1: Is de derde of de vierde grote stad van Nederland? Of tweede?
0: Nee, vijfde.
1: Ja.
0: Maar ze willen wel Utrecht voorbij streven op termijn. Maar ja, dat duurt nog een Lloyd.
1: Ja.
0: Je hebt Amsterdam, Rotterdam, Den Haag, Utrecht en Almere. Mangega oppositie Utrecht wel leven, maar abena.
1: Ja.
0: Want Almere is vol voorlopig.
1: Oké.
0: Toen mag ik haar kinderen Almere nak in je is vol. Nou ja, Almere, blijf waar je woont, Lloyd.
1: Ja. Okay,
0: papierenboeken. Okay. Papierenboeken beleven opvallende opmars. Hoe vind je die?
1: Ik heb het, big deal.
0: Denk je toch? Dus jongeren, ik weet niet of ze echt lezen. Hebben naar parli artikel.
1: Nee, jongeren lezen helemaal niet.
0: Maar het
1: niet.
0: Staat heel erg mooi. Er ligt ook een foto op Tinder.
1: Oh ja. Zo. Alsof je hele boekenplank hebt met mooie boeken en zo.
0: Dan moet je, nee, je moet een boek voor je hebben.
1: Een boek.
0: Zogenaamd boek wat par hier.
1: Zogenaamd.
0: Als je een foto op Tinder hebt, dan lijkt het alsof je intellectueel bent. Hey, alsof je.
1: Abegmar, ik had hier een foto op mijn handje toetje.
0: Ha, ik boek wat. Jij hebt toch geen buidel tas, Lloyd. Toen ik een boek onder je arm. Ik een mota boek houden je uit, toch? Lief zwart-wit boek, no? Purana Wali.
1: Ja,
0: weet je?
1: Ja.
0: Dan hou je het onder je arm, dan moet je daarmee rondlopen in de stad. Je gaat zien, heeft hetzelfde effect als een chihuahua.
1: Ah, ocha.
0: Sabko je boli ibala intellectueel, hè, Demia?
1: Ja. Oké. Okay.
0: Dus jij je boek kan lezen, dat is euro, met oké, nou, ik ga hem, na zoiets, oké, naar barca boek.
1: Nee.
0: Toen jij je kon een boek handel met dat euro, met John aanbinding mee, ba.
1: Ja.
0: Er ook kaft lezen, zwart-wit kaft.
1: Acha.
0: Klinkt. Ik op Purana Kaf, John, intellectueel coach.
1: Ja.
0: Psychisch coach, psychologisch coach, kiet ook. Kon een bepaalde analyse, kon een architectuur.
1: Ja.
0: Oh, is oké.
1: Dat bolie, dat ben bara belezen, dat moet ik hagen.
0: Ha, ik belezen, maar behoed chalak. Behoed belezen. Ik kan ze kam, academicus hoiga. chalak en me dhani dehega, bhi.
1: Ja.
0: Gaat die persoon denken, Lloyd. Hey.
1: Ja.
0: Je gaat scoren?
1: Direct. Malita Huba zegt, in mijn tas zit telefoon, oplader, klein flesje parfum, lippenstift. Over onze maaiveldonderzoek, hè? Daar praten we het over. Oké, Arconchega. Oké, okay, Kees. Nee, Kees heeft ook wat gestuurd. Iets over de verzekeringen, maar tjorde. Kees.
0: Hamme koi poochega, kitu ook een moeilijk woord gebruiken.
1: Ham?
0: Nee, niet kon. Hamlok kennelijk.
1: Hamlok? Wat ja?
0: Hamlok kennelijk is een moeilijk woord gebruikt. Dat willen we juist niet, hoor, Sunewalo. Hamlok juist naar Mangila academische taal. Hamlok Mangila gewoon sadharan.
1: Sadharan.
0: Jij zegt Hamlok gare batiaila, jullie sab koi samad sakega.
1: Kon moeilijk woord toe gebruiken, le?
0: Ooi, maar Hamlok Hindustani, batiaila, Nederlands, sab Hamlok batiaila. Dus Sunewalo, dat is juist de kracht van dit programma.
1: Ja.
0: Dus Hamlok kennelijk, Lloyd. Ik woord gebruiken die cognitief vermogen.
1: Oh ja, cognitief vermogen. Ook een matlab kon je zeggen.
0: Dus op hem mee poetje, kun je uitleg carrière. Je hebt een bolletje, dat moet je ook uitleggen. Dat is dus eigenlijk heel simpel, hoor.
1: Ja.
0: Dus informatie je milega, hamlok je kunt dekhila, sunila, koi se batiaila, ja padhila, je kuch bhi, de informatie unaba. Dan moet je die informatie toch verwerken.
1: Ja.
0: Door moeilijke tijd verwerken ik informatie.
1: Ja.
0: Dus je moet het verwerken, je moet het begrijpen.
1: Ja.
0: Ki samjek jij toch ki konchi bhail hai, ki konchi bolis hai, konchi likhal hai yahan pe. Dan moet je het nog onthouden.
1: Ja.
0: En daarna moet je het nog gebruiken.
1: Ja.
0: Dus die vier fases die komen daarin voort.
1: Ah.
0: Dus dat is heel belangrijk.
1: Ja.
0: Omdat je het hele tijd wil uitleggen, maar toen mag je het goed leren. Dus ik word chalank met mij bijvoorbeeld. Ho?
1: Ja.
0: Koi bole toch? Ja, dat is heel chalank. Maar ik cognitief vermogen. Ik doe zoiets dan ik word chalank met mij.
1: Ja.
0: John bijvoorbeeld. Hamar torghat. Khali mooi se batiai janega. Hamlo khub verbaal jane. Redeneer karila, batiaila.
1: Ja.
0: Wij hebben dat vermogen misschien om dat te doen.
1: Ja.
0: Toch?
1: Ja.
0: Maar ook er matlab na heiga eigenlijk. Kijk, door cognitief vermogen barka heiga.
1: Ja.
0: Maar hamlo khali sochil idem. Ja, bara mooi batiaiga. Ibara chalankan mi. Maar zo is het niet zo, nevalo.
1: Ja.
0: Je moet ook die informatie kunnen verwerken. Je moet het kunnen gebruiken, et cetera, et cetera. Dus jij zegt ook computerchip met heiga, een soort werkgeheugen, Lloyd.
1: Ja.
0: Hij zegt zoiets, ja.
1: Ha.
0: Mooi uitleg kerdeli.
1: Ja, mooi uitleg kerdeli. Behoed
0: moeilijk, na?
1: Ja, behoed moeilijk. Ik heb ook laatst een hele moeilijk woord gelezen en gehoord. En daar schrok ik ook een beetje van icoonwoord. Ik word toch aan de antenne. Dus dat
0: toe mangen gaan me imponeren kerdeli. Een moeilijk woord. Acha, bol. Beta, bol.
1: Gentrificatie, Anand.
0: Gentrificatie.
1: Ja?
0: Gentrificatie.
1: Je wordt wel maar moeilijk, hè? Dus ik dacht, dat heb ik nooit gehoord.
0: Maar wat dacht je van exclave dan?
1: Exclave, enclave, hoe is het?
0: Spaanse exclave.
1: Ja, exclave, oké, maar wat betaalt het ook enclave? Toen moet jij niet
0: lachen. Toen jij niet, exclave. Die Marokkanen waren toch gekomen?
1: Ja.
0: Exclave eigenlijk, ik ga toekaden.
1: Ja.
0: John, geografisch, dus je kaart heb je.
1: Ja.
0: तो उना आंसलाइट होएगा बरका देसवा में
1: या
0: हां दोस एक दूसरा जगह बा प्लॉटसलिंग
1: या
0: दोस मा अट होर्ट वेल बाय हन
1: मा हो हु कान दैट एग्जैक्टली वंट ओ हेगा
0: दोस कार्टा पे तकिए तो नीट आन एन गेस्लोटन हेगा
1: आ ओके ओके ओके ओके
0: हां तो
1: या ओही के बोल जाए हां समझ गए ना या ja, goed. Is ook niet een groot stuk land, hè?
0: Nee, nee, nee. Het zijn vaak kleine stukjes, toch?
1: Kleine stukjes, ja.
0: Hè, en dan heb je dat.
1: Nou, Arkus, je hebt boelijk juist ook. Maar doe je dat toen wat je leeg, hè?
0: Kon bad, ham bad jij hier.
1: Ja, ja.
0: Ham zo chila, kon bad to zijn. Kon bad to samaj bij je, kon bad.
1: Maaiveld onderzoek is...
0: Oh ja, ik weet het, Lodje. We moeten over Brazzavest praten.
1: Oh ja, Brazzavest praten, oké.
0: Okay. Maar ik ook graag willen leggen.
1: Maaiveld onderzoek, wat doen we? Ja, maar dus, mensen kunnen reageren, hoor. Dus als je wil... Maar ik laat Justy... Justy hebben de vrouwen gereageerd, maar de mannen reageren bewust niet. Hoe ze naam betaalt op betaalt. Ik hoef ze een keer dat zo mijn kontje reageren.
0: Hoe heb je geheimetje gereden, Johan?
1: Behoed geheim, behoed geheim. Brazzaveske, Brazzaveske, Kablekun, Orhana, Orhana.
0: Hamego.
1: Orhana, Orhana, wil je dat? Orhana?
0: Orhona.
1: Orhona? Nee, toch? Orhana, toch?
0: Orhana.
1: Aruna, nab, hina, jaar.
0: Klachtenbol, gewoon klachtenbol.
1: Kon klachten hega, kon klachten hega, Brazzaveske, barbe.
0: Ego klacht, middelbaar. Ki, hamlok, doe je baat na mooi, bat, jaila.
1: Ha.
0: Of tien baat, sorry, tien go.
1: Tien baat.
0: Ego hega, कि उस समय पे हम सुन ली बात ही हमने चेक कर ली था कि सन्नाम के ढेर आदमी यहाँ रही नीदरलैंड में ऑन वैकेंसी है सन्नाम में क्लब हो गए हमरे जान
1: या वो तो है
0: दस काहे हम लोग ना बोली ला दत फैमिलीज में थे फैमिली दी और सुरिनाम को में दत से दार एन उइटे फॉर मेक एंड फैमिली फ्रॉम सुरिनाम मेटेन लेट अस सी हाउ ल्यूक एंड गेसेलिग वी एट हैव इन नीदरलैंड हम लोग घर के भीतर में ना रही ला हम लोग भी Tamasa Karila Bahile, we hebben leuke dingen, we hebben gezellige dingen met elkaar, ook in Nederland. Chahe Sanam Semluk Durbati, ook in Nederland hebben we onze eigen community, onze eigen gezellige dingen. Dus Pahila Bajun Hame Bolek Chahatra Haloid, Sanam Se Tor Parwar Aiga, Hiti Premi Aiga, Koi Aiga, neem ze mee naar Brazzavest.
1: Ja, Gia Event Center in Den Haag. Oh, tweede klacht ook kon je zeggen.
0: Mooi boodschap, toch?
1: Mooi boodschap, hè? Want zijn naam zet Milonga.
0: Ik Den Haag kon je me betalen. Tja, Ibatia. Ibatia, toen ik bol ik, tja, hier, toch?
1: Ha, zeker.
0: Want mensen moeten ideeën, krijgen.
1: Ja.
0: Hé, werkelijk, man. Palane, Aiga, Dekane, Aiga. Oké, leke, tja, leuk, hoi.
1: Dat is waar.
0: Tweede wali, Lloyd.
1: Ha, tweede
0: wali.
1: Ja.
0: Ki hamlok na mooi se boli la dat kinderen. Onder de 1 meter
1: gratis. Hij is zo hamlo blij gelukkig. Wel liet hij gaan zeggen. Kijk, hamlo namen
0: jullie. Liet hij hè?
1: Ha, dus dat min keer liet hij. Dus tot 1 jaar.
0: Ja, maar fout hij.
1: Ja, maar fout hij.
0: Dus onder de 1 meter gratis. Dat ding moeten we dus kennelijk beter vertellen, Lloyd.
1: Ja, hij is zo hamlo blij gelukkig. Maar dit is wel waar, Sunol. Tot 1 meter gratis kun je kinderen meenemen. Het is een familie-event, hè?
0: Koffie heb je al ooit, maar koffie pila.
1: Oh, toen koffie heb je ja. Dus hij met toen je kamer kwam, toen koffie pila. Dus tot 1 meter. Ah. Als je, het is een gezins-event. Dus Palwaarke gaat een event. Ja. Dus neem je gezin mee, neem je kinderen mee. Leuk om een leekje, buggeugeugeu mee, bierijzer. Ja. Tot 1 meter, gratis.
0: Kan ik goed takken leken naar je?
1: Nee. Hoe zit het verboden?
0: Dus dieren zijn verboden?
1: Dieren zijn verboden, ja.
0: Ha, dus we zijn niet diervriendelijk. Helemaal niet.
1: Nou,
0: ik ben namelijk diervriendelijk, Mathie.
1: Hamlo Chihuahua kebar in mijn betjaila, maar geen dieren. Je mag wel een Chihuahua buiten de tas meenemen, maar geen dieren.
0: Ja, dus een, onder de 1 meter luid, gratis.
1: Gratis, zo zo.
0: Bol dieet luid, bol dieet Chihuahua.
1: Ja, ham Chihuahua, ham bol hebben Chihuahua. Nou,
0: want dit Or ik derde chijba.
1: Ab derde chijba. Klacht klacht daar ja.
0: Ki Den Haag Zuid me heiga. Chauna.
1: Chauna Den Haag Zuid me heiga.
0: Gia.
1: Gia Event Center.
0: Expo Center. Okay. Ja, okay. Ja.
1: Ja.
0: Barka gebouw. Barka. Der admin aan jaan heiga. Ki konchi heiga.
1: Ja, want dus Gia Event Center is nieuw.
0: U heiga Chinua logan ke.
1: Ja.
0: Ifa hamme chai uitleg kareke. Chinua heiga eigena. Chinua bedrijf ke ba. Usab. Itna mooi banai se saman marmer floor ekdam netjes ekdam mooi
1: ja
0: dus tu halwa me aiye ta toke mooi lagega
1: halwa
0: sugar
1: inam se sugar na
0: bahut mooi khub barka khub mooi khub ha चूहिल जैसे बोला जाएगा,
1: चूहिल
0: सुनाम के वर्ड चूहिल, चूहिल?
1: हम
0: तो बाप बाती की तो करे सब उर्दूवा तू देख क्या कर सकेगा आन खनाम लोइक स्वेर हम लोग रहे उजाला रेडियो रहेगा लाइफ और संदिंग के साथ लॉयड और हम कॉफी एंड चाय बनाबे भी
1: सीकर सीकर सीकर
0: आइए हम लोग के देख लिए हम लोग के साथ फोटो बना लिए
1: हम लोग के साथ कॉफी चाय पी लिए है
0: हां सब कोई के फोटो बनावे के मौका रहेगा मैं आर्टिस्ट मर ओक मैं ब्रासा फेस्ट के लोगो के साथ उजाला के लोगो सब कुछ रहेगा दिस दैट वाज सुपर लुक
1: सुपर लुक एंड टाइडस द लाइव आउटसेंडिंग सो ओक द आर्टिस्ट इंटरव्यूअर दिस उस जितना आगे भीतर सोलो कोर्ट गेस्पेक ओक हैव एंड हैव दिस इज ओक ऑफ द नेशनल रेडियो
0: दिस आर मेन इज गफ्राक्ट ऑन achtergrond informatie te geven over de zaal, Lloyd. Hem ook er toe liketje, Johanna Tja.
1: Ja, maar
0: de zaal dus, achtergrond over Gia. Prachtig, echt heel, heel erg mooi. Bahut Jabal locatie, niet driehoog achter, maar gewoon A-locatie. Jaise Hindustani ke chahiga. Hem loke na chahiga. Piche, piche, lukai, lukai. Toe jane herdem, hem loke karila meervaart met evenementen. Theater mee. Theater mee kar. Na ja driehoog achter kar. Aise hi evenement ba, Brasa Festivali. बड़का जगह मोई लोकासी ना द्रिहुक अख्तर कहूं साल में नहीं मोई जबरदस्त दस द लोकासी इज फंतास्टिस तब चाहिए हमें बतावे के परकेरा लोइत परकेरा ब्यूर्थ में फॉलोअप
1: फॉलोअप
0: कहीं कहीं जाइए दनहाग में तो परकेर प्लेक ना मिले
1: यहाँ पे है
0: यहाँ पे
1: दनादर
0: दनहाग सौद बा दनहाग सौद में जहां पे बा फॉलोअप जगह तू रास्ता पे दरी दरी परकेर कर सकेगा ना तू लगे जब ढेर आदमी आएगा तो थोड़ा सा दूर पार्केर करिए लोग खिस्तो मा फोलदुंद पार्केर प्लेक दस ओपनबार फरफूर से बहुत मकलक से आ सकेगा लोहित और बतावे के हमें चाहेगा लोहित अपन ये तीन गो प्रॉब्लम वन रहा अल्तांस क्लाख्ते रहा अच्छा फन फन सुनने वालों कि दत मोह तो बेहतर बेहतर आउट लगे एगो बात जो हम मांगीला बतावे लोहित कि तू जानेगा दना में नावा कोलेशिया आयल बा dus nawa burgemeester nou burgemeester purana maar nawa wethouders team om een maar ze doe ik een wethouder aiga bij Brasa Fest me ego aiga sanicher ke or ego aiga atwar ke sanicher ke aiga Richard de Mos aiga hem loke saad ghoominga face kariga podium pe bhi kuch boliga dus ohu wethouder aiga nawa Den Haag me volgens mij heeft hij ook de meeste zetels gehaald en meeste stemmen Den Haag में ढेर हिंदुस्तानियों के ऊपर चुनीस बाबी ओके चुनीस बाबी ढेर बैतलामदस भी दोस्त रिशार्ड द मोसेसर भाई नावा वेथाउदर सनीचर के दिन और अतवार के दिन कविश पार्टीमान ओहू हैगा नावा वेथाउदर कविश और कविश भी रहेगा अतवार के दिन हम लोग के साथ दोस्त हर से कलो एक लोइत
1: मोई
0: ढेर आदमी और रहेगा मैं ई दुई गो नतुल को अंदर एगो छोटा से एक आध मिनट समय बतियाएगा भी पोडियम से तो हर से कलो एंड नतुल को उजाला रेडियो पे आई समन इंटरव्यू देगा वहां पे लाइव सखनो पर सोशल मीडिया लाइव इट वाज सुपर सुपर सुपर गाफ ये मूत अरबै साइन अगर ई इवेंट लास्ट होइगे तो तू ई बरिस के सबसे खसलख इवेंट लास्ट कर देले सुनने वालों विश्वास कर हमें ये मूत डेट में ही मांग दैट इज सो गाफ दैट इज सो लुक ऑर्गेनाइजेशन जोन बा हम लोग के बाद उस एकदम जबरदस्त ऑर्गेनाइजेशन तो के ना सोचे के कि हम वहां जाबे तो हमार फैल खैत कैसे रही ऑफ कैसे ई कैसे उड़ना वे है मन ओवर द टॉप ऑर्गेनाइजेशन ई देश के वे स्टैंडर अख्तर वे सैंदर भाई कहूं कुछ ना हो सकेगा इक्को प्रॉब्लम ना हो सकेगा वे सैंदर भाई मैं तो उनसे मैं दस तू जानेगा 100% गारंटी
1: दस
0: तू आइए तू आइए 100
1: 100 आइए
0: ना चेक ओ बतिया बोल ले लोइट 100 वाली बतिया
1: हां 100 100 mensen kunnen dus nu via brazafest.nl tickets kopen met een kortingscode 100 to 100 in type carrière dan krijg je korting
0: kortingscode kunnen we korting met C doen
1: ja
0: dan wordt het CC code nee kortingscode inderdaad Lloyd Kali dat woordje 100. Nee, niet dat woordje. Die cijfers 100 moest je erin doen.
1: Ja, zeker.
0: 100.
1: 100. En dan krijg je korting op je tickets. Ja, dus doe direct ja naar onze website. Brazafest.nl en koop je tickets. Super early bird tickets kan je nog steeds kopen in fase 2. En Nabolier, kortingscode 100 in type kerken.
0: ना कोई कोई कोई कोई जन्ना समझी सोई लोई हम समझाई पुटखड़िया में
1: हां समझा
0: की समझ गए हो सब
1: हां ना समझ समझ गए या आई थिंक इट वेल
0: समझ गए तो
1: या वेल या वेल
0: मधले बुरिया पुरी नहीं सुनेगा हां दस फॉर द आउटर ऑन द ऑनस तू जाइए ऑनलाइन हम सोचेला तू जाने कैसे ऑनलाइन तो के जाएगा वेबसाइट पे www.brassafest.nl अगर तोर खात मुइलक होएगा तो कोनो लड़का के बोलिए या तो भाई बहन के या तो ब्यूरो के कि तोर खाती सेती कर देवे चीजवा तो खलोइत
1: या
0: दखाई ना ब्रासा फेस्ट द कोप के दार ये टिकट और अगर तू कोर्टिंग समंगिए कि ने नंबर का कोर्टिंग एगो छोटा कोर्टिंग अच्छा लोइत मा अते सिंबोलिस अते खसलग दस दानम है वो एन कोर्टिंग कोड गेमाक्ट 100 कोर्टिंग वा कोड हैगा 100 दस आई से लिखिए ना जे ये लिखे 100 uitgeschreven, toen gewoon 100
1: moet je intypen, ja.
0: Ha, dan krijg je een leuke korting erbij. Het is symbolisch, het is gezellig, het is fatu, het is leuk. Dat zal niet het verschil maken, Hamjanila, maar het is leuk.
1: Ja.
0: Weet je? Het is gezellig, het is leuk, dus maak er gebruik van. Or als je hier hamlok Janila aan de achterkant hebt, kijk, ketena admi koffie en chai sunega, ketena admi
1: aagamape
0: hamlok khati.
1: Ja.
0: Als je die kortingscode gebruikt, dan weten wij direct van, hé, dek, die alma ham loke gaat hier.
1: Ja, ja.
0: Ja, toch?
1: Ja, ja.
0: Dan krijg je een extra brasa
1: ja,
0: van Lois.
1: Zeker brasa vespe, zeker brasa hoiga.
0: En je mag op de foto met de chihuahua van Lois.
1: Ah, ja, ja, ja. Ham op een chihuahua lekker. Dus dieren mogen niet naar binnen, maar chihuahua weer bitra jij, wel.
0: Jouw chihuahua is.
1: Ja, ja, ja, ja, ja, ja.
0: Arre, jouw chihuahua is een bekend figuur, toch, Lois? Iedereen wil met jouw chihuahua op de foto. खाली अनेत हम लोग बतिया
1: बहुत बहुत ना है ना दंग
0: हम लोग की मोई मोई बात ना है बतिया के
1: ना आज ना
0: दोन
1: अब दोन
0: इतने रहा
1: आज का दिन
0: हाँ अरे बह मांगीला आयाक्स को ऊपर
1: ना ना ना ना ब्यान ब्यान बतिया को आज के बारे में
0: ओ ब्यान ओके ओके ओके मोई सर ये दंग की बात फ्रूचर्स
1: Heb jij je kaarten nog niet voor Brasaves? 29, 30 augustus. Check op brasaves.nl. Kinderen tot 1 meter gratis. En vergeet je kortingscode niet. 100. Kortingscode 100. Typ in 100. Zullen we allen maken een mooie dag van. Mooi zeer hier. Morgen weer een nieuwe uitzending van Coffee Chai Middagshow.